0: இது ஒரு பக்தி பாடல். இந்த பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் அக்ஷய்குமார் மோகந்தி. சரி, இப்ப பாடல் எழுதிப்போமா?
1: நமோதரி டாக்கிபி துமோக்கு তুমি যে সর্বনাম
2: তুমি যে সর্বনাম
1: কেউ নাম ধরি ডাকিবি তুমকু
2: ডাকিবি তুমকু
1: তুমি যে সর্বনাম
2: তুমি যে সর্বনাম
0: ইদ পল্লবী ইপ মুদল চরণম
1: আলোক তুমকু
2: আলোক তুমকু
1: নপারে দেখাই
2: নপারে দেখাই
1: তুমি যে দেখাও তাহারে
2: তুমি যে দেখাও তাহারে
1: আলোক তুমকু
2: আলোক তুমকু
1: নপারে দেখাই
2: নপারে দেখাই
1: তুমি যে দেখাও তাহারে
2: তুমি যে দেখাও তাহারে
1: তুমি যে বেড়িছ
2: তুমি যে বেড়িছ
1: কোটি বিশ্বর
2: কোটি বিশ্বর
1: সবুরি ভিতরে বাহারে
2: সবুরি ভিতরে বাহারে
1: তুমি যে বেড়িছ
2: তুমি যে বেড়িছ
1: কোটি বিশ্বর
2: কোটি বিশ্বর
1: সবুরি ভিতরে বাহারে
2: সবুরি ভিতরে বাহারে
0: আ ইদুবরিকে নিঙ্গ এড়িগিটাদু মুদল চরণম ইনি রেন্ডাবদু চরণম
1: লুহ হই তুমি ঝরি পড় পরা
2: ঝরি পড় পরা
1: কেতে নয়নর কোণরু
2: কেতে নয়নর কোণরু
1: লুহ হই তুমি
2: লুহ হই তুমি
1: ঝরি পড় পরা
2: ঝরি পড় পরা
1: কেতে নয়নর কোণরু
2: কেতে নয়নর কোণরু
1: হস হই পুণি ফুল পরি ফুট
2: ফুল পরি ফুট
1: কেতে যে নরম অধরু
2: কেতে যে নরম অধরু
1: হস হই পুণি
2: হস হই পুণি
1: ফুল পরি ফুট
2: ফুল পরি ফুট
1: কেতে যে নরম অধরু
2: কেতে যে নরম অধরু
1: কেউ নাম ধরি
2: কেউ নাম ধরি
1: ডাকিবি তুমকু
2: ডাকিবি তুমকু
1: তুমি যে সর্বনাম
2: তুমি যে সর্বনাম
0: পাড়ল মুழுசா எழுதி முடிச்சாச்சு. ஆறு அக்ஷரம் கொண்ட தாத்ரா தாளத்தில் அமைஞ்சிருக்கு இந்த பாடல். இப்ப எப்படி பாடுறதுன்னு கத்துப்போமா?
1: 1 2 3 4